0: দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। বার্সেলোনা শহরের ক্যাম্প নুতে স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে এফসি বার্সেলোনা। গতরাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে বার্সেলোনা 2-1 গোলে জয় তুলে নিয়ে নিশ্চিত করে এবারের লীগ শিরোপা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:18 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে সারা দেশে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেটে 7 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে এবং থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি তানহা আপনাদের সাথে থাকি। অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মজার মজার গসিপ করি। আজকেও কিন্তু তার বাইরে যাবে না, আজকেও মজার মজার গসিপ করব। এবং একটা জিনিস ব্যাপার হচ্ছে, আজকে একটা স্পেশাল টপিক নিয়ে কিন্তু আমরা কথা বলবো, একটা স্পেশাল গান নিয়ে টপিক, গান নিয়ে হচ্ছে কথা বলবো এবং সেই গানের হিস্ট্রি সম্পর্কে জানবো। আপনারা যারা ফেসবুকে আছেন তারা হয়তো এতক্ষণে দেখে ফেলেছেন আমি কোন গানের কথা বলছি। যারা শুধুমাত্র আমার ফ্রিকোয়েন্সিতে শুনছেন আমাকে, তাদের জন্য আমি একটুকে গানটাকে মানে হিংস দিব যে এই গানের যেই গানের আমি রহস্য করতে চাচ্ছি, রহস্য বলতে চাচ্ছি, সেটার হিংসকে আমি একটু দিব, একটু দেই, কি বলেন? তাই না? একটু শুনুন এবং শুনে একটু আইডিয়া করতে থাকুন যে কি হচ্ছে, কি হবে, ঠিক আছে? মানে কি বলতে চাই বা কি বলতে পারি, ওকে? এন্ড তারপরে আমরা আবার গল্পে ফিরে যাব। এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারছেন গানটা শুনে, মানে সুরটা শুনে বুঝতে পেরেছেন যে কোন গানের কথা আমি বলছি। আচ্ছা, আপনারা গেস করে আমাকে জানাতে থাকুন, ঠিক আছে? এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নম্বরে। এছাড়াও চাইলে ফেসবুকে কমেন্ট করতে পারেন, ভিডিওতে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। সো আমাকে ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিয়ে যাই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন অ্যাপ দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই থিঙ্ক আপনারা কিন্তু এই সার্ভিসটি নিয়ে নেবেন, তাই না? তাড়াতাড়ি নিয়ে নেবেন, কারণ এই সার্ভিসটি আমার মনে হয় যত তাড়াতাড়ি নেবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য সুবিধা এবং হেল্প করবে। যাই হোক, আমরা এখন আবার ব্রেক নিব। আমি কিন্তু একটু হিংস দিয়েছি যারা শুনছেন আমাকে শুধুমাত্র। আপনারা গেস করতে থাকুন যে আমি আজকে কী বলতে যাবো এবং কী নিয়ে গসিপ করবো, ওকে? সো আমি একটু পরে ব্যাক করছি, সাথেই থাকুন, আমি আসছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে। আশা করি এতক্ষণ যারা ছিলেন বা প্রথম থেকে যারা আমাকে শুনছেন তাদের আমার সাথে গল্প করতে, আমার গল্পগুলো শুনতে ভালো লাগছে। আর যারা এইমাত্র কানেক্ট হয়েছেন তাদেরকে একটু বলে দিই, আমি কিন্তু প্রতি রবি থেকে বুধবার সকাল 8-11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে থাকি ঢাকা FM 90.4 এ। সো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, অনেক অনেক গসিপ করতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন আমার সাথে গল্প করতে। ওকে, সো আমরা আবারও গল্পে ফিরে যাব, আড্ডা দিব, এবং আপনারা কিন্তু আমাকে SMS কমেন্ট করতে ভুলবেন না। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, এবং ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চলুন আমরা আবারও আমাদের ইন্টারেস্টিং গসিপে চলে যাই। মা দিবস উপলক্ষে, মানে গতকাল যেহেতু মা দিবস ছিল, মা দিবস উপলক্ষে কিন্তু একটা বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তা কাকে জানেন তো, আমাদের মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা দিয়েছেন, মা পদক 2026 পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। শনিবার 9 জানুয়ারির রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন আবুল হায়াত। আপনাদের কি মনে হয়, এই যে ববিতাকে মা দিবসের মা সম্মাননা দেওয়া হলো, এটাতে আপনার কি মতামত, এটা কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। ওকে, SMS এবং হোয়াটসঅ্যাপ করতে অবশ্যই ভুলবেন না। বেশি বেশি করে কমেন্ট করুন, মেসেজ করুন, আপনাদের কমেন্ট আমি SMS লাইভে পড়ে শোনাবো। আচ্ছা, আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা হয়তো এতক্ষণে সবাই দেখে ফেলেছেন যারা ফেসবুকে আছেন। যারা দেখেনি তারা কিন্তু ফেসবুক চলে যাবেন ভিডিওটা দেখতে। আমি একটা মিউজিক নিয়ে, একটা গান নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, তো আপনারা একটু আমাকে সেখানে মানে সেটার ফিডব্যাক বা রিভিউটা কিন্তু দিবেন যে কিরকম বা কেন, কেমন হলো বা ভিডিওটা কেমন হয়েছে বা আমি কি আসলে